ইঞ্জনকর বিরোধ ন জামিনবিহীন ওয়ারেন্ট কার্যকারী করা যাইছে। ফেরার থিবার 520 জন অভিযুক্ত ধরা যাইকি কোর্ট চালান করা যাইথিবার বেলে 957 জন অভ্যাসগত অপরাধীকর বিরোধ ন 129 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুসারে কার্যানুষ্ঠান নিয়া যাইছে। ইতার ছড়া 126 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুসারে 2620 জনকর বিরোধ ন পদক্ষেপ নিয়া যাইছে। আইবা দিনে ভিল অপরাধর অপরাধীমানকর বিরোধ ন স্পেশাল এনফোর্সমেন্ট জারি রহবা বলিকি পুলিশ মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া কইছন। ব্যাঙ্কক ঠানে চালিথিবার বিশ্ব পারা তীরন্দাজি সিরিজ 2024 ওড়িশার পারা তীরন্দাজ পায়ল নাগ দুইটা স্বর্ণ পদক জিতিকি আইবা এসীয় পারা গেমস 2024 লাগি যোগ্যতা অর্জন করিছন। এছেনি আঞ্চলিক খবর ইন শেষ হল আরবেল আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট জোহার।

0: আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী কটক কেন্দ্রর সময় বর্তমান সকাল সাতটা বাজি পনের মিনিট হওয়াকে যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সংবাদ।
1: নূতন সুরক্ষা আহ্বানগুড়িকর দৃঢ়তার সহ মোকাবিলা পাই বিএসএফকু অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী। সমগ্র শিক্ষা অভিযানের বিস্তৃত সমীক্ষা করে এখন অধিক স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করা উপরে কেন্দ্র শিক্ষামন্ত্রী গুরুত্বারোপ। রুষ ইউক্রেন সংঘর্ষ শেষ পর্যায়ে পৌঁছেছি কহিলে রুষ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আজিঠার পাঁচদিনিয়া ভারত গস্তরে আসুচ্ছন্তি মিয়ানমার রাষ্ট্রপতি এবং আইপিএল ক্রিকেটরে আসন্তাকালি গুজরাট টাইটন্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স মধ্যে হব ফাইনাল ম্যাচ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি বিভিন্ন পরিস্থিতিরে দেখা দেউথিবা সুরক্ষা আহ্বানর দৃঢ়তার সহ মোকাবিলা পাই সীমা সুরক্ষা বল বিএসএফকু অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব। গতকালি গুজরাটর ভুজরে বিএসএফ আধিকারীঙ্ক সহ আলোচনা সময়রে শ্রী শাহা এহা কহিছন্তি। ভারত পাকিস্তান সীমায় বিএসএফ দুইটি আউটপোস্টকু মন্ত্রী শ্রী শাহা উদ্ঘাটন করিছন্তি।
2: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट
1: বিএসএফ প্রতিষ্ঠাকু ষাটিয়ে বর্ষ পূরণ হয়েছিবা বেলে সীমা সুরক্ষার বিএসএফর কার্যধারাকু সম্পূর্ণ রূপান্তরণ করিবা পাই নিষ্পত্তি নিয়া যাইথিবা শ্রী শাহা কহিছন্তি। সীমা সুরক্ষা ক্ষেত্রে পারম্পরিক পদ্ধতিকু পরিবর্তন করি আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থা প্রচলন উপরে শ্রী শাহা গুরুত্ব দেইছন্তি। সে কহিছন্তি

0: নমস্কার শ্রোতা বন্ধু, আজির হ্যালো রাউরকেলা কার্যক্রম কু আপন মানকু অনেক অনেক স্বাগত জনাউছি। মু আপনক রেডিও সাথী শুভশ্রী। কার্যক্রমটিকে প্রযোজনা করেছেন বসন্ত কুমার স্বাইন। যেমতি আমি সমস্ত জানিছে, আজি হচ্ছে মাসর শেষ হ্যালো রাউরকেলা কার্যক্রম। তেণু এই ক্রমে আজি শুনিবা আপন মানক অনুরোধ ক্রমে ওড়িয়া চলচ্চিত্রর গীত। তেবে আসন্তু আরম্ভ করিবা আজির কার্যক্রম। দেখিবা আজি ফোন কললে প্রথমে কে অছন্তি। হ্যালো,
1: হ্যালো, আয়া নমস্কার।
0: আজ্ঞা নমস্কার, আপনকু মধ্য আপনক নাটি কহন্তু।
1: মো না হরি হরি সিং।
0: কোড কোথলে কি
1: এই আমল লাটি মোসা স্লো গ্রাম ওজ টিম জোর বহুত উচ্চ বড়ানি।
0: আজ্ঞা, কোন করন্তি আপন? ঠিক আছে, আজ কোন ওড়িয়া চলচ্চিত্রর গীত শুনিবে কহন্তু। কাকু ডেডিকেট করিবে কি? ঠিক আছে আজ্ঞা, শুনাই দেছি আপনার অনুরোধ র গীতটি। আমি ফোন করতে আপনার অশেষ ধন্যবাদ, শুণুথান্তু।

0: ପ୍ରତି ନମସ୍କାର, ଆପଣଙ୍କ ପରିଚୟ କୁହନ୍ତୁ। କେତେ ଦିନ ଲାଗିଯାଏ ଗୋଟେ ଶାଢୀ ବୁନବାର ଲାଗି? আচ্ছা আচ্ছা, পুরা ঘর বালে মানে সবে মিলি করি করছন কি একলা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: এবার তো সুতা মানকর রেট ভি বহুত বড়ি গলানো না?
1: হ্যাঁ রেট ভি বড়ি গলানো, সুতার দাম বড়ছে, তারপরে নিজের পারিশ্রমিক দিনটি কি বড়া রাখতে পড়বা।
0: কিন্তু আগনু এবে ডিমান্ড বহুতটে বড়ি গলানো সম্বলপুরি শাড়ির না? হ্যাঁ
1: হ্যাঁ, আগো যেতে এতকি পছন্দ না করতে,
0: এতকি নাই পছন্দ করতিলে এবে।
1: হ্যাঁ
0: ହଁ, ଓଡ଼ିଶା ଜାଗାରେ ଓଡ଼ିଶା ବାହାରେ ବି ସମ୍ବଲପୁରୀ ଶାଢୀ ମାନେ ବହୁତ ପିନ୍ଧୁଛନ୍ ନା? ଆଉ କହୁନ କିଏ କାଣା ଗାନା ଶୁଣମେ, ଇଏ ଓଡ଼ିଆ ଗାନା
1: ଆଜ୍ଞା
0: କାହା କାହାକେ ଡେଡିକେଟ୍ କରିବେ? କାଁ ଠିକ ଅଛି ଆଜ୍ଞା, ଯାହା ଯାହାଙ୍କେ ଆପଣ ଡେଡିକେଟ୍ କଲେ ଏଇ ଗାନାଟା ସମସ୍ତଙ୍କର ଲାଗି ଶୁଣେଇ ଦଉଛୁ। ଆପଣଙ୍କର ପସନ୍ଦ ଥି ଆମ ଭିତରେ କିଛି ଅଛି ଫିଲ୍ମର ସୁନ୍ଦର ଗାନା।
1: ନମସ୍କାର।

0: করে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভাবে যোগ দেবে। স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া আজিঠার ওড়িশার আরম্ভ হয়েছে। আসন্তা মাস 28 তারিখ পর্যন্ত চালিবাকু থিবা এই প্রক্রিয়ারে রাজ্যের 3,33,00,000 অধিক ভোটর সামিল হবে। নকলি পরলোকগত এবং অযোগ্যকে বাদ দিয়ে এক স্বচ্ছ তথা সঠিক সংশোধিত ভোটর তালিকা প্রস্তুত করা এই প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য। আজিঠার ঘরক ঘর বুলি বুথ স্তরীয় অধিকারী তথ্য সংগ্রহ করবে। এথিপাই 45,000 অধিক বুথ স্তরীয় অধিকারী নিয়োজিত হয়েছেন। বুথ স্তরীয় অধিকারী আবশ্যক তথ্য প্রদান করা এবং এ সংক্রান্ত ফর্ম পূরণ করা ভারতীয় নির্বাচন কমিশন জনসাধারণ অনুরোধ করেছেন। বুথ স্তরীয় অধিকারী গস্ত সময় ঘরে অনুপস্থিত থিলে ভোটর নির্ধারিত মতদান কেন্দ্রক যাই ফর্ম দাখল করে সেখানে বুথ স্তরীয় অধিকারী প্রত্যেক দিন অপরাহ্ন 3টা-5টা পর্যন্ত উপস্থিত রহবে বলে কুহযাই। গ্রীষ্ম পরিস্থিতি দৃষ্টি রাখি মধ্যাহ্ন 12টা-3টা পর্যন্ত ক্ষেত্রীয় পরিদর্শন নকরা রাজ্য নির্বাচন অধিকারী বিএলও পরামর্শ দিয়েছেন। আসন্তা জুলাই মাস 5 তারিখে চিঠা ভোটর তালিকা প্রকাশ পাইব। এপরে আপত্তি অভিযোগ পাই 1 মাসের সময় সীমা ধার্য করা যাইছি। সেপ্টেম্বর মাস 6 তারিখে চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশ পাইবা নেই রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী কার্যালয় সূত্ররু সূচনা দিয়া যাইছি। প্রতিরক্ষা মুখ্য সিডিএস জেনারেল অনিল চৌহান অবসর গ্রহণ করেছেন। নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মারকী ঠারে তাঙ্কু আজি 3 সেনা পক্ষরু গার্ড অফ অনর প্রদান করা যাইথিলা। যুদ্ধ স্মারকীরে পুষ্পমাল্য অর্পণ করে জেনারেল চৌহান কহিছন্তি 3 সেনার গার্ড অফ অনর সহ অবসর গ্রহণ করা জীবনের এক বড় সম্মানর বিষয়। 4 দশন্ধি অধিক সময় ধরে সেবা প্রদান করে জেনারেল চৌহান তাঁর কার্যকাল এবং বিভিন্ন অনুভূতি নিয়ে স্মৃতিচারণ করে। বিহারে বজ্রপাত এবং ঝড়বর্ষা যোগ পৃথক পৃথক স্থানের 7 জনের মৃত্যু হয়েছে। গয়ারে 3 জন, ঔরঙ্গাবাদে 2 জন, সরণ এবং খগারিয়ারে জনে লেখায় ব্যক্তির মৃত্যু ঘটিছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এথিপাই গভীর দুঃখ প্রকাশ করা সহ মৃতকঙ্ নিকট সম্পর্কীয় লাগি 4,00,000 টাকা লেখায় অনুকম্পামূলক সহায়তা রাশি ঘোষণা করেছেন। ভারত ইংল্যান্ড মধ্যে চালিথিবা 3টিকিয়া মহিলা টি-20 ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ আজ ব্রিস্টলঠারে খেলাযিব। ভারতীয় সময় সন্ধ্যা 7টায় এই ম্যাচ আরম্ভ হব। চেমসফোর্ডে গত গুরুবার খেলাযাইথিবা প্রথম ম্যাচে ভারত 38 রনে বিজয় হাসল করে সিরিজে 1-0 আগুয়া রয়েছে। আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের টাইটল হাসল পাই আসন্তকাল গুজরাট টাইটন্স এবং রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু মধ্যে মোকাবিলা হব। অহমদাবাদর নরেন্দ্র মোদি স্টাডিয়ামে সন্ধ্যা 7:30 ফাইনাল ম্যাচ খেলাযিব। গতকাল নয়া চণ্ডীগড়ে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটন্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাস্ত করে দ্বিতীয় দল ভাবে ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতীয় পানিপাগ বিভাগ পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, করাইকাল, আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ প্রবল বর্ষা হওয়া নিয়ে সতর্ক সূচনা জারি করেছে। হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, রাজস্থান, বিদর্ভ এবং ছত্তিশগড়ের কতক অঞ্চলরে কুয়াপথর বর্ষা সহ ঝড় পবন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পানিপাগ বিভাগ কহিছি। মুখ্য সংবাদগুলো পুণিথরে আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে আসন্তকালি দেশবাসীঙ্ সহ ভাব বিনিময় করবে প্রধানমন্ত্রী। ভারতকে 5 দিনিয়া গস্তরে আসি বিহারের বোধগয়ায় পৌঁছলে মিয়ানমার রাষ্ট্রপতি। আসন্তকাল নয়াদিল্লি ভারত মিয়ানমার বাণিজ্যিক বৈঠকরে করবে অংশগ্রহণ। কর্ণাটকের নূতন মুখ্যমন্ত্রী চয়ন নিয়ে আজ অপরাহ্নে বেঙ্গালুরুঠারে বসব কংগ্রেস বিধায়ক দল বৈঠক। ওড়িশার আজিঠার আরম্ভ কলা ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া এবং ভারত ইংল্যান্ড মধ্যে 3টিকিয়া মহিলা টি-20 ক্রিকেট সিরিজর ব্রিস্টলঠারে আজ খেলাযিব দ্বিতীয় ম্যাচ। সংবাদ শেষ হেলা।
1: Good afternoon. This is Akashwani and I'm Shagun Chopra with the Midday News. The headlines. Indian Army prepared for Operation Sindoor 2.0 if the situation warrants, says Chief of Army Staff General Upendra Dwivedi. Myanmar President U Min Aung Hlaing begins his 5-day India visit with prayers at Mahabodhi Temple in Bodh Gaya, Bihar. Karnataka Congress Legislative Party to meet in Bangalore this afternoon to elect its new leader. At least 7 people killed in separate incidents of thunderstorms, rain and lightning across Bihar. US Defense Secretary Pete Hegseth says Washington is prepared to resume military action against Iran if

0: শ্রোতা বন্ধু, এটি শেষ হলা শ্রীমদ ভাগবত। আজ এতে স্থান পাই এর 409তম ভাগ। প্রযোজনার সুহাস মহান্তি, আকাশবাণী রাউরকেলা। বর্তমান শিল্প জগত কার্যক্রম প্রযোজনার বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার পুষ্পলতা সাহু। শুনিবা এই বিজ্ঞপ্তি পরে।
1: শ্রোতা বন্ধু, আপনার জাঁতি কি আম রাউরকেলা সহরর জনে সুনাম পরিচিত ভলিবল খেলাড়ি সস্মিতা দাস, যে কি এবে জাতীয় স্তরের রেফ্রি রূপে কার্যরত। আউ এহা রাউরকেলা সহর পাই এক গর্ব গৌরবর কথা। আম রাউরকেলা সহর মধ্যে খেল জগতরে কিছি কম নুহ।
2: ইন্ডিয়ান এবং চাইনিজ খাদ্যর ভরপুর স্বাদর মজা নেওয়া চাহুচান কি, তেবে আসন্তু শ্রিয়া ফাস্ট ফুড সেন্টার, সেক্টর 14, মার্কেট কমপ্লেক্স, রাউরকেলা। প্রি অর্ডার পাই ডায়াল করন্তু 8144634863 নম্বর কো।
3: যদি আপন ভি চাহুচন্তি নিজ অঞ্চলরে পালা কার্যক্রম পরিবেশন করাইবা পাই, তেবে যোগাযোগ করন্তু সুন্দরগড় জিলার সুনামধন্য পশ্চিম রত্ন পালা গায়ক শ্রী ফকির মোহন বাড়াঙ্কু। যোগাযোগ নম্বর 9439286858। আজ্ঞা হ্যাঁ, 9439286858।
1: শ্রোতা বন্ধু, আপনার পিলার এক উত্তম ভবিষ্যৎ গড়া চাহুচান কি, তেবে আজ হি কন্টাক্ট করন্তু সাইকোলোজি কাউন্সিলর, সিআইএসসিই হেল্পলাইন কাউন্সিলর, ওয়ার্কশপ ট্রেনর শ্রীযুক্ত অশোক পটনায়ক। কন্টাক্ট নম্বরটি হল 9438053574। আজ হি কন্টাক্ট করন্তু ও গড়ন্তু আপনার পিলার এক সুন্দর উত্তম ভবিষ্যৎ।
4: সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা, বজ্রপাত প্রতি সাবধানতা, যথা ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোনসি পোকা ঘর ভিতরকু চালি আসন্তু, গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহিঁ, খোলা পড়িয়া বা ক্ষেতরে রুহন্তু নাহিঁ, নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকি জুকি হই বসি যাআন্তু, মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু, বিজুলি মারুথিবা সময়রে যদি আপন কার, বস বা অন্য মোটা চাদর থিবা যান ভিতরে অছন্তি তাহলে পদাকু বাহারন্তু নাহিঁ, সাইকেল বা মোটর বাইক চলান্তু নাহিঁ, লুহা খম্ব বিদ্যুত তার ইত্যাদি ঠারু দূরে রুহন্তু, পোখরী বা জলাশয় নিকটরে রুহন্তু নাহিঁ, যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি তাহলে যথাশীঘ্র বাহারি আসন্তু, ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়ি উড়ান্তু নাহিঁ, হাতরে মাছ দ্বারা বনিসি লুহা বেণ্ট ছতা বা লুহা ছড় ধরন্তু নাহিঁ, ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি রুহন্তু, বিদ্যুত প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা।
5: হ্যাঁ, ইয়ে কাস্টমার কেয়ার কোঠি? হ্যাঁ ম্যাডাম।
6: আজ্ঞা,
5: ইয়ে কেওয়াইসি আপডেট পাই মো পাখকু বারম্বার মেসেজ কাইকি আসুছি?
6: কারণ ব্যাংকিং সেবা গুড়িক পাই নির্ধারিত সময়রে কেওয়াইসি আপডেট করিবা উচিত।
5: কিন্তু ইয়ে হবো কেমিতি?
6: যদি পরিচয় কিংবা ঠিকনারে কোনসি পরিবর্তন নাহি, তেবে নিজ ব্যাংক কিংবা এটিএম কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিঙ্ক পাখকু যাআন্তু, কিংবা ব্যাংকরে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে এহার স্বঘোষণা দিয়ন্তু।
5: আচ্ছা, আউ যদি কোনসি পরিবর্তন থাকে তো?
6: সেই ক্ষেত্রে পরিচয় এবং ঠিকনার সর্বশেষ প্রমাণ দেই কেওয়াইসি আপডেট করাই পারিবে।
5: বাস
6: বাস,
5: বুঝি গলি।
6: নিজের কেওয়াইসি আপডেট করিবা পাই নিজের নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাংক শাখাকু যাআন্তু।
7: আরবিআই কহে
6: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
8: শুনো শুনো শুনো, গাঁ ভাই।

0: অঙ্গদান করন্তু, জীবনকু গোটিয়ে সুযোগ দিয়ন্তু, কাহার আশা হুয়ন্তু, নিজের কর্তব্য পালন করন্তু, জীবন পরে মধ্যে জীবন দিয়ন্তু, অঙ্গদান করন্তু। অঙ্গদান মানবতার সবুঠারু বড় পরিচয়।
1: সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা, বজ্রপাত প্রতি সাবধানতা, যথা ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোণসি পোকা ঘর ভিতরকু চালি আসন্তু, গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহি, খোলা পড়িয়া বা ক্ষেতরে রুহন্তু নাহি, নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকি জুকি হই বসি যাআন্তু, মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু, বিজুলি মারুথিবা সময়রে যদি আপন কার বস বা অন্য মোটা চাদর থিবা যান ভিতরে অছন্তি তাহলে পদাকু বাহারন্তু নাহি, সাইকেল বা মোটর বাইক চলান্তু নাহি, লুহা খম্ব বিদ্যুত তার ইত্যাদি ঠারু দূরে রুহন্তু, পোখরী বা জলাশয় নিকটরে রুহন্তু নাহি, যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি তাহলে যথাশীঘ্র বাহারি আসন্তু, ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়ি উড়ান্তু নাহি, হাতরে মাছ ধরা বনিশি লুহা বেণ্ট ছতা বা লুহা ছড় ধরন্তু নাহি, ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি রুহন্তু, বিদ্যুত প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা।

শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা। আকাশবাণী রাউরকেলা বর্তমান আসন্তু শুনিবা গীত এবং গজল কার্যক্রম। প্রথমে এতে শুনিবা তুম ইয়াদ আয়ে গজল আলবম্রু তেরে আনে কি জব খবর মেহকে গীতটি। গীতটি গাইছেন জগজিৎ সিং এবং রচনা করছেন নওয়াজ দেওবন্দী।

শ্রোতা বন্ধু, শুনে গীত কুচ খোনা কুচ পানা গীতটি গাইলে জগজিৎ সিং এবং রচনা করলে সঞ্জয় মাসুম। পরবর্তী গীতটি শুনবা তেরি বেরুখি। গীতটি গাইছেন জগজিৎ সিং এবং রচনা করছেন কনওয়ার মহেন্দর সিং বেদী।

শ্রোতাবন্ধু, এইটি শেষ হেলা এইটি শেষ হেলা লোকগীত কার্যক্রম। আজি এতে স্থান পাইলা কৃষ্ণ গুরু ভজন। কণ্ঠশিল্পী রামকৃষ্ণ মাহন্ত, বুদ্ধদেব পাত্র, বেশালু কিষান, দেবকী মাহন্ত, শান্তিলতা মাহন্ত, গৌরী মাঝি, সুভদ্রা নায়ক, ভজনচন্দ্র মাহন্ত। আকাশবাণী রাউরকেলা। বর্তমান আসন্তু শুণবা হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি।